0: আরে রেনচে
1: আমাকে দুলিরি মো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইকন নি বলে খত কত নরা তা না থাকর তো ইউরা মাস মা চেক সাখা না হয় আ
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন ট্রান্সফর্ম মাইকন না তা জি নিয়া কোয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন ট্রান্সফর্ম মাইকন তা সাগজি জিগরা দাও না তা মর গাঙ্গো নি গরা তেজ সুং তা চিখচিস গরা তা ইয়া না গামো সুং গ দখতে না কেনি আ দিখচিস জিন জোগনো চো মক্সা সে কচোচ
2: চি তিরা তা মরগে খরমো থেমকিনি মারাম বাপ তুম ওরক
1: ama dengi e zi anige na nguzu chiga songzoki
0: marge nganiga yeg chimoz gondig tan ekhin da
1: ama ne umaz ne na na nila na ama menkana chi chu zi ta na ta dar chkhal song nuria aka
0: oi
1: na menkan ti ne na ta neli menchi kuna chu kuzi ni kwa mo zi na je kon sacha ti mine na chu khalon sacha ti na ta gusan chu mari ba
0: jo go wa la ngang golok karmo ma na chu zu na chazu khalon gorak cholo gorak ट्रांसफॉर्म माइकन नेता शंचिन योंग न्यामले मानजी गुना चोकया मानरन डा काजे मेक ng gamura ngani ga tane den tok chik karnga dan ta arang ki ta gormo stongs gara kumar gu ta ya
1: ama ta chosung gi ta chosung gi ta nila nang ka ta na on sa ma chri ta shin jugu jri te
0: ya ta chun jo na ma song kong a khapars ga ta tang tang jinar ha go na pa ma ri nya chera thim me thum yok
1: ama ta ma zmo ni re
0: mang go
1: ama na na che men khang ga na khapron ta shi
0: ততা দেখি আছি ঠিক থ গ দন জল দন গ থ দন দন
3: দল খানা ট্রংসং মানদম রিঞ্জর পাখনল সোনা ট্রংসং মানদম ট্রং জং খাম ছা ট্রংসং মান